0: সেই তাদের বিরুদ্ধে মানে তারা কিন্তু আর খুব পাওয়া যায় মিস্টার লোকাল তোমাকে সুপারটা মিলা জন্য আনুষ করেছেন মেসি বিজয়ী তারি লেভেলে থাকতে নেতা করে পাওয়া যায় আবার জোড়া পাচ্ছে তবে জোড়া আগে
1: আবার ফিরে গিয়ে মানে
0: ইজক পাওয়া যায়

0: দেশের তামিল নদী আইটিআর সংস্থাপন কানাডায় যুগম নদী নিগেল পিটি গুন্ডে কবে সেই বলুন দিন আরতে মডিকেল ব্রেক আড়াই
1: নাম চিন্তান তুমি শিক্ষক তামিলা মার্কিন সঙ্গীত করবে শিক্ষক তামিলা বাড়ি নেবে রোম রোম আড়াই
0: দূরম
1: দূরম দূরম পাড়ি

0: সেই আনন্দের উপর আনন্দের ভারী কিন্তু আর খুব পাওয়া যায় না।
1: বুঝতাম লোক বলতে কিন্তু কি করতাম না একটু আমি রূপ করেছি মিশিয়ে বিজয়ী তাদের জন্য কাকে কাকে পাওয়া যায় না আবার হেরা পাতে কোনো হেরা আগে
0: আবেগেরা ফিরে পেয়ে মানে নতুন
1: কি রোগ পাওয়া যায়

0: আমাদের সেক্টর মিলবে যদি আইটি আর আপনারা যুগম ভালো নিগেল পিটি কোন দিকে করবে এই বলে আরতে মেডিকেল পারে
1: নাম সিম্পল জেনে হিপক কানিনা মানে পঞ্জিকাইজ করবে হিপক কানিনা ইসমিন বাড়ি যাবে ডোম ডোম খাওয়া দেবে দূরম দূরম পাড়ে।